0: তো ভাই বেনমেন, এ গীতকে গাউন রবত রাজকিশোর আর হুন মঞ্চ সঙ্গওয়ারি মান। তো ভাই বেনমেন, আদায় মোচো জাত সমিয়া বলে হয়েছে কলা আউর কলাকার শুনতো সপ্পায় ভাই বেনমেনকে মেয়ে রত্নি করে সে জুহার।
1: দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দাদা দা

0: টিকলি লাগালে কিত্র সুন্দর দেখা দেয় সে। কিত্রয় গাহানা পিঁদো মান্তর গোটক টিকলি হুঁচু রূপকে বড়াউন দেয় সে। মাই তু চলে খুব হারি খোলে আলে যাও বলুন হুনকে হুন জেল ভিতরে নাই সে। দেখে সে হুতা কয়েক লোক হুতা রহত কোন তো কায় বুতাকে করতে রহত কোন তো কায় বুতাকে করতে রহত আর হুন মঞ্চ বুতা করতে করতে কাঞ্চ কৌড়ি খুড়ুক খুড়ুক খুড়ুক খুড়ুক বাজে সবকে সুতরাউন দেখলি হুঁচু মনুক বলে রহে হুতা। রাজকুমারী কে পায় পড়লি আর বললি রাজকুমারী মায় তুমচো কাম তো নি হলি মান্তর তুমকে বলে খুবই আচ্ছা রাজকুমার মিরে দে আর তুমি এমন সপাইকে ছাণ্ডুন দিহা এ মচো হাত জোড়ুন মাই বিনতি করে সে তুমকে সপাইকে ছাণ্ডুন দিহা আর নহি গোটক বিনতি আউরায় এমন চো কাঞ্চো কৌড়িকে মকে দিহা আসন বলতে বললি আর রাজকুমারী সপাইকে ছাণ্ডুন দিলি আর কৌড়িকে হুনকে দিলি হুনপুন কৌড়িকে ধরলি আর সতরা সতরে লগে আমরলি হুন তো ঘোড়ান যাও রহে ঝটনায় আমরলি আর আপলো সতরা সতরিকে সপাই গোটকে সাংলি আর বললি আদায় সপাই আচ্ছা হওয়ায় তুমি বলে হরি খুয়া আর দেখতে রাহা আদায় দুই চার দিন হলি দুই চার দিন হতো কে বেটা বিতাবল ঘরে ইলো কোনি কাই নি বলত কায় মজা রাঁধা গড়লা করলি আর মুন্ডকে ঢাকি হুন সপাইকে খাউক দিলি আর কৌড়িকে ধরুন পাড় বাড় চো আমা বগিচান যাউন কৌড়িকে বজাউ ধরলি খুবই জোরনে বজায় কৌড়িকে খুড়ুক খুড়ুক খুড়ুক খুড়ুক বজায় এ কৌড়ি চো উহাটকে শুনুন লেখা চো মন ভাই বিকাল হলি একদম হুন উক বুকাউ মুরিয়ালি হুনকে হুন নহি খাতক ছাঁডলো আর নহি হুন কৌড়ি বাজতক সুতরাতে সুতরাতে হুনি বাটে গেল লগে আমার তো কি কাহ দেখে সে গোটক লেকি আপলো কনহা লাগলে করিয়া বালকে সুন্দর লেহরাউন লেহরাউন কৌড়িকে বজায় সে যাউন টপ নাই হুনকে পাট বাটলে হাতকে ধরুন হুনকে বলে সে এই ওগায়রা এ কৌড়িকে নি বজা তুই কোন আস হ্যাঁ কোন আস তুই আর কায় কাজ বজাও সে তেবে হুন বলে সে হ্যাঁ এ কৌড়ি চো ও আজ তুমকে আচ্ছা নি লাগে মান্তর হুন জেল ভিতরে তো খুবই আচ্ছা লাগে খুড়ুক খুড়ুক বাজে তাহানে কানকে হলাউন হলাউন তো বজাওয়াস আসন বলতক লেখা আচরিত হলো একে কোন আয় ভাই এ কসন নে জানে সে লেখা তো শুকুড় দুম হলো এ কসন নে জানলি বলতে আর নহি আপলো বাটে পুরে করুন হুনকে দেখে সে আসন উল্টাউন দিল হাতকে ধরুন আপলো বাটে কায় দেখে সে কায় সুন্দর রূপ সুন্দরী লেকি দেখুন তো হুন ভকে আলো লিমটিনি মারে দেখতে দেখে সে হুতরো এনে হুঁচো আয়া বাবা বলে ইলা আর হুনকে পুছলা কায় হলি বেটা তেবে হুন অকচকাউন হাতকে ছাড়ুন দিল আর পুছে সে আয়া এ কোন আয় এ কাহালে ইলি সে তেবে হুন মন সাংলা বেটা এ আমচো বুয়ারি আয় তুচো ঘরো তুই তো রিস কাজে কেবে একে দেখলিস নাই আমচো ইত্র সুন্দর চতুর বুয়ারি কে এই তুকে ছাডাউন আনলি সে বলতে হুনকে সাংলা হুন খুবই আচরিত হুন সবকে মাফি মাংলো আর ক্রিয়া খাদলো মাই আজিলে কোনি সঙ্গত সঙ্গাত নে নি রহে আপলো পরিবার সঙ্গ আচ্ছা লে রহে দে আর তুই বলে মাকে মাফি দেস মাই তুকে কেবে নি দেখলে তুচো সঙ্গে খুবই মাই অন্যায় করলে বলুন আপলো বাই লেগে বলে খুবই মাফি মাঙ্গে সে মায় বাপকে বল মাফি মাঙ্গে সে আর বলে সে মাই আদায় খুব আচ্ছা লে রহে দে কমায় দে ধমায় দে মোচো বাবা চো ব্যাপার কেবল মাই আচ্ছা লে দেখে দে আর সবকে মাই আচ্ছা লে রাখে দে ইত্রকে শুনুন সপাই খুবই হরি খোলা হুঁচো আয়া বাবা হুঁচো বাইলে খুবই হরি খোলা আর ধরা ধরি হন ফের ঘরে ইলা আর খুবই সুন্দর কায় মঞ্জাচো কমাউন খাদলা এ চতুর বুয়ারি কারণ ইত্র আচ্ছা হলি।
1: হ্যাঁ দুনিয়া দেখ শুনলিস নে দাদি দিমন বল শুনলা হতি কি কিতলো আচ্ছা এ কহনি রে চতুর বুয়ারি নে আর সত্য গোটা কি আমকে চতুর হুন বাতি ঘর দুয়ার পরিবার কে ধরুন বাতি আমকে চলতো রে নে দেখ এচি সঙ্গে সঙ্গে ঢোয়া ভাই আমচে জাতো সময় বল হলি তো ওয়ালে মুড়া গড়া রাখ সকলু আর বিদা মাঙ্গু তো জাতো পুরে বস্তর কেশোর কার্যক্রম সন্তোর সপ্পাই গাঁওকারী দাদা দিদি ভাই বহিন সিয়ান সজন মন কে মাই চালকি
2: আর মাই ডোয়া
1: আমি দুনো করুন সে
2: রাম রাম।

0: জোহার না চাল কি জোহার
1: আমার লিখ হ্যাঁ ভাই আলে জোহার দেবে এই সঙ্গে সঙ্গে আমচো গাঁও কার্যক্রম শুনত সপ্পাই গাঁওকারী দাদা দিদি ভাই বহিন সিয়ান সজন মন কে মাই চাল কি
0: আর মাই ডোয়া
1: আমি দুনো করুন সে
0: জোহার
1: আর ফের পিলা মন কে আমচো বাটলে খুব্বে খুব্বে মাই দেখ না হ্যাঁ ভাই আমি তো সময় হলে নে আমচো গাঁওকারী দাদি দিদি মন কাজ জ্ঞান ধ্যান চো গোট গীত কাহিনি কবিতা ধরুন এসেছি মন্তর দেখ সময় আয় আমচো খেতে কমানে চু নে কয়ে কিষান ভাই মানে আপন মন পলা পলি বল পকা লাবে ধান ধানি কাজে নে আর কোনি কোনি বুনতে বিতা তো আগে বুনলা সে চিবে হ্যাঁ আর বলসত কি মৌসুম বলি উগাই বলুন বত নে দেখ কি আমচো মৌসুম উগাই বললে নে আমচো জন খেতে কমানি সঙ্গে জোন আয় নি লেহরা পানি বলে খুবই যোগ রয়েছে
0: যোগ রয়েছে
1: না দেখ পানি নি হলেন তো আমি খেতে কমানি নি করি আর দেখ জেঠ বেড়া কাজে জেঠ বেড়া চো ফসল হয়েছে হ্যাঁ শীতকার বেড়া চো কাজে শীতকার বেড়া চো আর চামাচ বেড়া কাজে চো চামাচ বেড়া চো হয়েছে বললে না জন ধান যুগে পানি বল জিউ রত আছে আর কিষান ভাই এ জান সোদ কি আমকে কোন দিনে পলা পকাত রায় হ্যাঁ কোন দিন সময় আনে আমকে ধান বুনত রায় তেবে আমচো জন পানি মতলব মৌসুম ইউয়ে মনসুন ইউয়ে বলুয়াত নে তো হুন হিসাব নে আমকে দেখতে রত রায় কি আর পলা পকালো কিতলো দিন বাদ আমকে ধান কে রপ্ত রায় পানি এ দে কি নিয়ে দে পানি নি রেলেন পলা তিয়ার রেলেন হুন বলে মুশকিল হয়ে দে নে কিষান ভাই লাগে সিঁচাই চো সুবিধা আছে পানি দেখা তো হুন মন তো কর দে
0: আর
1: জন চলক নিয়ে আয় হুন কি খিনি তকলিফ হয়ে দে দণ্ড হয়ে দে চি নে
0: সব চলক তো সুবিধা নি
1: হয়ে দে আর দেখ কি যেসন ধার বেড়া গবার বেড়া মনে হয় আগে বুনু রয়েছ আর আগে বুনতো সঙ্গে সঙ্গে হুনমন খিনি খুব বেরলে পাকতো বিতি ফসল কমানি করসত তখন বললে হুঁ তো পানি রয়েছে নে আর সঙ্গে সঙ্গে জন বলে কিষান ভাই টিকরা আয় মরান আয় নে হুনমন ঝপকে পাকতো বিতি লগায় সত তো এই জন কিষান ভাই মনাত এ মন জান সোদ কি আমি এই জন আমচো লেহরা পানি চো হিসাব নে খেতে কমানি করতো রায় তেবে আমচো ফসল বলে নিকো হয়ে দে বলুন বাত নে আর কসনিচি বলে আর খেতে কমানি করুন দিলেন তো নি হয় নে আর আমি ধার বেড়ানে ঝপকে পাক তো বিতি লাগালো যা হতো পানি রুগায় মান্ডা তো কোন বাটলে ফসল কাটু আসতুই
0: নে ফসল বলে না সেদ নে
1: না সেদে আর আমচো ফসল হলি বল পাকলি বলে পানি রেলেন তো নোকসান হয়ে দিচ্ছি নে তো কিষান ভাই জান সোদ কি আমকে কসন বেড়ানে যেসন পানি মারলেন নিকো রয়ে দে পটরাত বেড়া খিনি পানি হলেন আচ্ছা ফিল ধর দে বলুয়া নে হ্যাঁ আর কাঁ বেমারি সেমারি হলেন বলে পানি পানা মারলেন কয়েক বেমারি জন আমচো ফসল নে হউ রয়েছে পানি সঙ্গে ধোয়া বল যা তো আসন হিসাব নে কিষান ভাই মন জন এমনচো যোগ আয় বললো আসন জোড় আয় নে কি আমি আসন ফসল লগালে নে বাট পানি যুগিয়ে উগায় তো আমি আসন ফসল লগাও হ্যাঁ যখন বাটে কম পানি আয় তো হুন বাটে আমি কম পানি কে লগাও আর দেখ বেড়া গাবার মন তো রয়েছে চিনে আর পানি মন ভরু রয়েছে যখন যেমন খত বিত মারু আর তো নেই পানি ঢিলুন দিব না খিনি কসন পানি মারু বলু আত নে
0: আচ্ছা সব বাট পুরো বলতে
1: পুরো বলতে আর যুগে পানি রেলে তো পেঁদি না আমরে নেই তো কেউলে খত ভাত উতা যাও আইবে নে
0: কাল ফসল বল নগত
1: নগত হয় দে নে দেখ আসন করুন বাতি ইয়ে আপলো জন লেহরা পানি সঙ্গে কিষান ভাই চো বলে আসন জোড় আয় বললে না যেসন ভাইলে মনুক চো জোড় আয় বললে আয় কাসন লেহরা পানি না হলো তো কিষান